সালারে দামনে হরমাস দা বেড়াসাও আসামা গোডাও পাতাই পাশাই মানু মাসার ওয়াস্তেন দুশ্মাত দুশক দুশ্বারাস্ত।

0: আত্ম আত্ম আত্ম আত্ম আত্ম আত্ম জীবন
1: আত্ম আত্ম আত্ম আত্ম আত্ম আত্ম জীবন
0: নিত্য নিত্য জপি।